0: অবশেষে স্বর্ণলঙ্কা অবরুদ্ধ হল। লক্ষ কোটি বানর ও ভল্লুক সেনায় তখন পরিব্যাপ্ত দশদিগন্ত, অগণন সেই সংখ্যা। তাদের রণহংকারে আকাশ বাতাস কম্পমান, সমুদ্র ক্ষুব্ধ। শ্রীরামের কাছ থেকে আক্রমণের নির্দেশ না আসা পর্যন্ত তারা অপেক্ষা করছে। অন্তরের প্রবল উত্তেজনা প্রশমনের জন্যই কিনা কে জানে, মাঝে মাঝে তাদের তুর্য নিনাদের মতো জয়ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে চরাচর।
1: জয় রঘুপতি রামচন্দ্রের জয়,
2: জয়
1: জয় দাশরথী লক্ষ্মণের জয়,
2: জয়
1: জয় কিষ্কিন্ধাপতি সুগ্রীবের জয়,
2: জয়।
0: এমন সময় ভেসে এলো সেই প্রতীক্ষিত শঙ্খধ্বনি। শ্রীরামচন্দ্র যুদ্ধ ঘোষণা করলেন। সঙ্গে সঙ্গে তাঁর সৈন্যদল বড় বড় বৃক্ষ গিরিপর্বত উৎপাটন করে তোরণ প্রাকার ভেঙে নগরের পরিখা সব ভরাট করে দিতে লাগল। অগণিত রাক্ষসও তখন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভয়ঙ্কর চিৎকারে চতুর্দিক কম্পিত করে তাদের প্রতিহত করবার জন্যে যুদ্ধে মাতল। শঙ্খ ভেরি মৃদঙ্গের ঘোর রণবাদ্য বাজছে, রক্তিম ধুলি মেঘে আকাশ সমাচ্ছন্ন, গদা শূল পরিখ হাতে রাক্ষসদের মরণ হুঙ্কার, রথের ঘরঘর অশ্বের রেশা হস্তির প্রিংহনে কান পাতা দায়, চতুর্দিকে কোলাহল চিৎকার আর্তনাদ। উভয় পক্ষে সেই প্রলয়ঙ্কর নিনাদে তখন সমুদ্র দুলছে, পৃথিবী টলছে, ধ্বংস আর মৃত্যু নিয়ে সেই মহাযুদ্ধের ভয়ঙ্কর কলরোল ধর্ম আর অধর্মের ঘোর সংঘাতে। তা যেন সমুদ্ভূত গান্ধর্ব মহাসঙ্গীতের মতো ধ্বনিত হতে লাগল। ওদিকে তখন

0: চারিধারে সুগ্রীব বেড়ায় ক্ষণে ক্ষণ, চারিধারে সুগ্রীব বেড়ায় ক্ষণে ক্ষণ।
1: তুমুল যুদ্ধ চলছে, নিহত রাক্ষসের রক্তে যেন রক্তের নদী বইছে। নিকুম্ভকে আক্রমণ করেছে অগ্নিপুত্র নীল, জম্বুমালির সঙ্গে হনুমান, বিদ্যুন্মালির সঙ্গে সুসেন, ইন্দ্রজিতের সঙ্গে অঙ্গদ, আর প্রহস্তের সঙ্গে সুগ্রীব। লক্ষণের স্বরাঘাতে নিপীড়িত রাবণ পুত্র বিরূপাক্ষ, ছিন্ন বাহু ছিন্ন শির, রক্তাক্ত দেহে লুটিয়ে পড়েছে অগণিত রাক্ষস সৈন্য। সমস্ত রণভূমি জুড়ে যেন কবন্ধ প্রেত আর পিশাচের বিভীষিকা। অবশেষে লক্ষণের বাণে নিহত হলেন রাবণাত্মজ বিরূপাক্ষ। পরক্ষণেই হনুমান বধ করলেন জম্বুমালিকে। বিশাল এক শিলার আঘাতে সুগ্রীব চূর্ণ করলেন প্রহস্তকে। একের পর এক রাক্ষস মহারথীর পতন হল। যুদ্ধের এই ভয়ঙ্কর অবস্থা দেখে ইন্দ্রজিৎ ছুটে এসে প্রচণ্ড রোষে যুবরাজ অঙ্গদের বুকে পদাঘাত করলেন। ওদিকে প্রতাপন তখন সেনাপতি নীলকে আক্রমণ করেছে। নীল আহত, তার সর্বাঙ্গে বইছে রক্তধারা। হঠাৎ অঙ্গদ ইন্দ্রজিতের হাত থেকে গদা কেড়ে নিয়ে তার রথ চূর্ণ করে দিয়ে তার অশ্ব সারথিকে নিহত করলেন। ততক্ষণে নীলও এক লম্ফে গিয়ে প্রতাপনের দুই চক্ষু উৎপাটন করে নিলেন। অঙ্গদের হাতে পরাস্ত ইন্দ্রজিৎ তখন মায়া বলে অদৃশ্য হয়ে অন্তরাল থেকে যুদ্ধ করতে লাগলো। রাক্ষসেরা পরাস্ত হয়ে তখন ঊর্ধ্বশ্বাসে পলায়ন করছে। রণহংকারে তাদের বিতাড়িত করছে বানর সেনা। মাথার উপরে চক্রাকারে উড়ছে ক্ষুধার্ত শকুনে

0: একদিকে প্রলয়ঙ্কর যুদ্ধ চলছে, প্রচণ্ড কোলাহল আর আর্তনাদে দিক দিগন্ত মুখরিত, যুদ্ধের দামামা, রণভেরি আর বানর সেনাদলের দুর্জয় রণহুঙ্কারের মধ্য থেকে মুহুর্মুহু ভেসে আসছে শ্রীরামের নামে জয়ধ্বনি। অন্যদিকে তখন অশোক কাননে রাক্ষসী পরিবৃতা সীতাকে সান্ত্বনা দিচ্ছেন বিভীষণ ভার্যা শর্মা।
1: প্রিয় সখী, এখনো কেন এমন শোকাকুলা, এমন ম্লান মুখে বসে আছো কেন? শুনতে পাচ্ছ না তোমার প্রিয়তমের নামে কেমন ঘন ঘন জয়ধ্বনি উঠছে? শ্রীরামের নেতৃত্বে কোটি কোটি বানর সেনা লঙ্কায় ঢুকে পড়েছে, তাদের বাধা দিতে গিয়ে কত রাক্ষস যে নিহত হচ্ছে তার সীমা পরিসীমা নেই। ওরা তো তীর ধনুক গদা ভল্ল নিয়ে যুদ্ধ করে না, বিশাল বিশাল গাছ পাথর ছুঁড়ে রাক্ষস সৈন্যদের আহত করছে, নিহত করছে। এমন অসম যুদ্ধে রাক্ষসদের জয়লাভের সম্ভাবনা খুবই কম। তাছাড়া ধর্মের সঙ্গে যুদ্ধে অধর্ম কি কখনো জয়ী হয় দেবী?
2: শর্মা, আমার এই দুঃসহ বন্দিনী জীবনের আকাশে তোমার সখিত্বই আমার একমাত্র আলোর পাখি। এই রাক্ষস পরিবৃত মরুভূমিতে তুমিই আমার একমাত্র মরুদ্যান, তৃষ্ণার জলবিন্দু। তুমি আছো বলেই বোধহয় এতদিন প্রাণ ধারণে সক্ষম হয়েছি। তোমার স্বামী শ্রীরামের অনুগামী হয়েছেন, তিনি ধর্মপথের মহাপথিক, তুমি প্রকৃতই তার সহধর্মিনী। তোমাদের এই ভালোবাসার কথা আমি কোনোদিনও ভুলব না। রাম বিজয়ী হবেন, ঈশ্বর যেন তোমাদের এই অভিলাষ পূর্ণ করেন।
0: অবশেষে সূর্যাস্ত হল, নিঃশব্দ চরণের সন্ধ্যা এসে মুছে দিল আলোকের শেষ সূর্য কণিকাটিকেও। সৈন্য রণক্ষেত্রে তখন শুধু মাঝে মাঝে পেচক আর শিবাধ্বনি ভেসে ভেসে আসছে। এছাড়া সর্বত্রই যেন শ্মশানের নীরবতা। দূরে হতমান লঙ্কার রাজপ্রাসাদ তখন রহস্যময় আতঙ্কে স্তব্ধ। যুদ্ধ ক্লান্ত শরীরে বানর সেনারা ফিরে গেছে তাদের শিবিরে, এখন বিশ্রাম। সকালে আবার যুদ্ধের জন্য তাদের শক্তি সঞ্চয় করতে হবে। রাত ক্রমে গভীর হল, চারিদিক নিস্তব্ধ, শুধু সমুদ্রের উতরোল হাওয়া আর নিশাচর পাখির ডানার শব্দ শোনা যায়। কিন্তু নিশাকাল রাক্ষসদের পক্ষে প্রকৃষ্ট

0: ময় তারা তমবৃধ তামসী নিশ্চেতনার তিমিরে তারা বর্ধিত হয় অন্ধকারেই বলবৃদ্ধি হয় তাদের সারাদিনের লাঞ্ছনার প্রতিশোধ নিতে তারা কৃতসংকল্প হল হঠাৎ সেই তিমিরও দল ভেদ করে উঠল তাদের ভয়াল হুঙ্কার রাত্রের তামসী অন্ধকার পান করে তারা যেন সব বলবান হয়ে উঠেছে যেন এক একটি কৃষ্ণকায় নিশাপর্বত তাদের হাতের তীক্ষ্ণ শূল আর শানিত অস্ত্রের ঝিলিকে রাত্রির আকাশ চমকে উঠছে যুদ্ধের নিনাদে প্রতিধ্বনিত ত্রিকূট পর্বত পর্যন্ত যেন মূর্ত বিভীষিকা রাক্ষসকুলের সেই ভয়ঙ্কর নিনাদে বানর সেনারা সচকিত হয়ে উঠল ঘন অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে কেবল হুঙ্কার আর আর্তনাদ মৃতের স্তূপ আর রক্তকর্দম তার মধ্যে শঙ্খ ভেরি দামামার গম্ভীর রণবাদ্য যেন উত্তাল প্রলয় সমুদ্র ইন্দ্রজিৎ মায়া বলে অদৃশ্য হয়ে যুদ্ধ করছে তার প্রবল প্রহার বর্ষণে বানর সেনা বিধ্বস্ত হয়ে পড়ছে অন্তরীক্ষ থেকে ইন্দ্রজিৎ আস্ফালন করে বলল
1: শুনে রাখো রাম লক্ষণ আমি রাবণ পুত্র ইন্দ্রজিৎ বলছি এবার তোমাদের আমি সমন ভবনে পাঠাবো বলে এসেছি আমি যখন অদৃশ্য হয়ে যুদ্ধ করি তখন তোমরা তো দূরের কথা স্বয়ং ইন্দ্র আমাকে খুঁজে পায় না
0: অগ্নিবৃষ্টির মতো রাম লক্ষণের উপর তখন অন্তরীক্ষ থেকে বান বর্ষণ হতে থাকল সর্বাঙ্গ সরাহত রক্তাপ্লুত দেহে রাম লক্ষণ দাঁড়িয়ে আছেন যেন পুষ্পিত পলাশ বৃক্ষ অসংখ্য বান তাদের বক্ষস্থল বিদ্ধ করছে অন্ধকারে দাঁড়িয়ে সেই অদৃশ্য শত্রুর ভয়ঙ্কর আঘাত অবিচল সহ্য করতে লাগলেন তারা অন্তরীক্ষে তখন ইন্দ্রজিতের মুহুর্মুহ গর্জন আর ইন্দ্রজিৎ নাগপাস বান নিক্ষেপ করলেন সেই বান কোটি কোটি বিষধর সাপ হয়ে রাম লক্ষণের শরীর বেষ্টন করল রামচন্দ্রের শরীর অবসন্ন হল মুষ্টি শিথিল তার হাত থেকে স্খলিত হল ধনুর্বাণ এক সময় ইন্দ্রধ্বজের মতো তিনি বীর শয়ানে শায়িত হলেন লক্ষণ অনুরূপ আহত ও সর্ববন্দী তিনিও অবসন্ন অচেতন হয়ে জীবনের আশা ত্যাগ করলেন রাক্ষসদের উল্লসিত করে ইন্দ্রজিৎ অদৃশ্য থেকে বলল
1: শোনো সকলে হরহন্তা মহাশত্রু রাম লক্ষণকে আমি নিহত করলাম যার জন্য আমার মহান পিতা দুশ্চিন্তায় উদ্বেগে শয্যা স্পর্শ করেন না বিনিদ্র রজনী যাপন করেন যার জন্য সমস্ত লঙ্কা আজ ভয়ে বর্ষার নদীর মতো আকুল হয়ে উঠেছে সেই অনর্থকে দুর্জয় নাগপাশে আমি নাশ করলাম শরতের মেঘের মতো শত্রুর সমস্ত বিক্রম এখন নিষ্ফল
0: শ্রীরামের শিবির সম্পূর্ণ বিধ্বস্ত করে বিজয় উল্লাসে লঙ্কার পথে সসৈন্যে অন্তর্ধান করল ইন্দ্রজিৎ রক্তাক্ত মৃতপ্রায় সর্পবন্দী রাম লক্ষণকে ঘিরে তখন শোকাকুল মুষ্টিমেয় বানর সেনাদল রোদন করতে লাগল
2: রণে জেনে ইন্দ্রজিৎ ছাড়ে সিংহনাথ পিতৃস্থানে যায় বীর লইতে প্রসাদ রাবণ জিজ্ঞাসা করে রণের সংবাদ জোড়ো হস্তে কহিছে কুমার মেঘনাথ বাণী বিন্দি দুই ভাই করিনু জর্জর পড়িল অনেক ঠাটে অসংখ্য

0: না খসিবে নাগ পাশের বন্ধন।
1: এই সংবাদ শুনে ইন্দ্রজিতের বিজয় উল্লাসে রাবণের আলোকিত রাজপ্রাসাদ তখন উৎসব মুখর হয়ে উঠল। স্ফটিক পাত্রে ফেনিল সুরা হাতে নিয়ে রাবণ সহর্ষে বললেন,
2: লঙ্কার সর্বত্র রাম লক্ষণ বধের এই সংবাদ ঘোষণা করে দাও। পুষ্পক বিমানে করে সীতাকে রণক্ষেত্রে নিয়ে গিয়ে দেখাও আমার বীর পুত্র ইন্দ্রজিতের হাতে কেমন ভাবে রাম লক্ষণ নিহত হয়েছে। এখন আমার কাছে আসা ছাড়া আর তার উপায় কি?
1: একদিকে লঙ্কাপুরীতে মহোৎসব চলছে, অন্যদিকে নির্জন অন্ধকার বিষণ্ন রণক্ষেত্র, শ্রীরামের বিধ্বস্ত শিবির মৃত্যু যন্ত্রণায় আর্ত, সরসজ্জায় শায়িত রাম লক্ষণকে ঘিরে রক্তাক্ত হনুমান সুগ্রীব অঙ্গদের দল শোক বিভল, নীল দিবিধ জাম্বমান এরাও রক্তস্নাত তবু অশ্রুপাত করছেন, জীবিত আহত বানর সেনাদল মূর্ছমান। তখন শোকাকুল সুগ্রীবকে বিভীষণ বললেন,
3: হে বীর ভয় পেও না, চোখের জল মোছো, এখন আমাদের বিচলিত হবার সময় নয়। সংকটকালে এমন বিহ্বলতা বিপদ নিয়ে আসে, যুদ্ধে সর্বদা জয়লাভ হয় না। রাম লক্ষণ যতক্ষণ সংগ্রাম না করেন ততক্ষণ তাঁদের রক্ষা করো, তাঁদের চেতনা ফিরে এলেই আমাদের বিপদ দূর হবে। তুমি সৈনিকদের আশ্বস্ত করো, উৎসাহ দাও, ওদের বোঝাও শ্রীরাম লক্ষণের কিচ্ছু হয়নি, ইন্দ্রজিতের এই মায়া, এই মায়া নাগপাশ থেকে ওরা নিশ্চয়ই মুক্ত হবেন। বোঝাও বোঝাও, যারা সত্য ধর্ম পরায়ণ তারা মৃত্যুঞ্জয়।
1: ধীরে ধীরে এই দুরপনেও রাত্রির অবসান ঘটল। দুঃসহ অন্ধকারের নদী পেরিয়ে উষার রথ এসে দাঁড়াল পূর্বাচলের শিখর চূড়ায়। সেই আলোতে দেখা গেল রক্তকর্দমে অসংখ্য অসংখ্য মৃত বানর সেনা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। ক্রমে সূর্যের রক্ত আলো এসে আরও রক্তাক্ত করে তুলল সেই মর্মান্তিক পরিবেশ। সমুদ্রলহরীতেও যেন বেদনার্ত ক্ষোভ প্রকাশমান, পত্র মর্মরে ধ্বনিত হচ্ছে দাসরথীদের বিষাদ গাথা। এমন সময় আকাশে ভেসে এলো ধবলপক্ষ রাজহংসীর মতো পুষ্পক বিমান। রাবণের আদেশে রণক্ষেত্র প্রত্যক্ষ করাবার জন্য আনা হয়েছে জনকনন্দিনীকে। জনকনন্দিনী নিজের চোখে দেখে নিঃসন্দেহ হন যে রাম লক্ষণ নিহত, তাঁর সেনাবাহিনী বিধ্বস্ত। চোখের জলে সীতার দৃষ্টি আচ্ছন্ন, স্নেহাতুরা বৃদ্ধা প্রহরিণী ত্রিজটা তাঁর চোখের জল মুছিয়ে সান্ত্বনা দিচ্ছেন। সীতা দেখলেন কাতারে কাতারে বানর সেনা নিহত, রক্তে প্লাবিত চতুর্দিক। পুষ্পক বিমান রণক্ষেত্রের উপর দিয়ে উঠতে লাগল। হঠাৎ সীতা চমকে উঠে দেখলেন সরসজ্জায় শায়িত রাম লক্ষণ বিবর্ণ, হস্ত থেকে বিচ্যুত ধনুর্বাণ, সর্বাঙ্গ বাণবিদ্ধ, সংজ্ঞাহীন নিষ্পন্দ দেহে তারা ভূতলে পড়ে আছেন। অসংখ্য বিষধর সর্প জড়িয়ে রেখেছে তাঁদের নাগপাশ। এই দৃশ্য দেখে বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন সীতা। বিলাপ করতে করতে বললেন,
4: একে দেখলাম, হায় একে ভয়ঙ্কর দৃশ্য, মহর্ষিগণ যে আমাকে কল্যাণী সম্রাজ্ঞী পুত্রবতী সৌভাগ্য লক্ষ্মী বলে আশীর্বাদ করেছেন তারা আজ মিথ্যাবাদী প্রমাণিত হলেন। আমার অঙ্গের যত শুভ লক্ষণ, আমার সকল ধর্ম, আমার সতীত্ব আজ অলীক হয়ে গেল। আমার ইন্দ্রতুল্য স্বামী, আমার সন্তানাধিক প্রিয় দেবর আজ সামান্য রাক্ষসের হাতে নিহত হলেন, তার সকল ব্রহ্মাস্ত্র নিষ্ফল হল কেমন করে?
5: দেবী বিলাপ করো না, তোমাকে আমি কোনোদিন মিথ্যা বলিনি, আজও বলবো না। আমার বিশ্বাস রাম লক্ষ্মণ জীবিতই আছেন। দেখো তাঁদের সুন্দর মুখশ্রী কেমন অম্লান, তাঁদের ঘিরে যোদ্ধারা এখনো সংগ্রামে উৎসুক। অবশ্যই ওরা জীবিত আছেন।
4: ত্রিজটা, আমার প্রহরিণীদের মধ্যে একমাত্র তোমার কাছ থেকে আমি সব সময় স্নেহ পেয়েছি। সেই স্নেহের বশবর্তী হয়ে তুমি আমাকে স্তোক বাক্যে ভোলাচ্ছ না তো? ওরা সত্যি জীবিত আছেন?
5: হ্যাঁ হ্যাঁ দেবী, আমি বলছি ওরা জীবিত। নাগপাশের মায়া সর্প শুধু বন্ধন জানে, দংশন জানে না। ওরা যে জীবিত তার সব থেকে বড় প্রমাণ এই পুষ্পক রথ। এই রথ ভর্তিহীনাকে বহন করে না। রাম যদি জীবিত না থাকতেন তবে এই দিব্য বিমান কখনো আকাশে উড়ত না। ওরা নিশ্চয়ই বেঁচে আছেন, ওরা নিশ্চয়ই বেঁচে আছেন। মনে হয় সাময়িক সংজ্ঞাহীন হয়ে পড়েছেন মাত্র। তুমি শোক করো না দেবী, আমার কথা তুমি বিশ্বাস করো। রাম লক্ষ্মণের মৃত্যু হতে পারে না, পারে না।
4: তোমার মুখের কথাই যেন সত্যি হয় ত্রিজটা, ঈশ্বর তোমার মঙ্গল করুন।
1: দুই হাত কপালে ঠেকিয়ে রামের উদ্দেশ্যে প্রণাম জানালেন সীতা। পুষ্পক্রৌ আবার ফিরে